শ্রোতাবন্ধু কার্যক্রম শুনিলি আকাশবাণী দিল্লির আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সকাল 6:10 আরম্ভ করিবা আজ সকালের আমার ভক্তি গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি। দীনকৃষ্ণ দাসকর জনারু আরম্ভ করিবা আজির কার্যক্রম কণ্ঠশিল্পী লক্ষ্মীকান্ত পালিক কণ্ঠরে। জয় জয় জগন্নাথ নীলগিরিপতি অভিনব জলধর সুন্দর মূরতি সুসঞ্চানি সোহি সুবর্ণর সুতা

তুমি নারায়ণ, তুমি পরম ব্রহ্ম, তুমি সুদর্শন শ্রী মধুসূদন, আহি ঘনশ্যাম ঘেন মো প্রণাম, নম নম অন্তর্যামী। পুরাতন এই রচনাকে কণ্ঠ দিয়ে ভিখারী চরণ বল। পরবর্তী কণ্ঠশিল্পী।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনলে প্রথমে আকাশবাণী কটক এবং পরে আকাশবাণী দিল্লির আকাশবাণী ব্রহ্মপুর সমবর্ত সকাল 7টা। আজ সারাদিনের আমার প্রসারিত হওয়া থাকা কিছু কার্যক্রম সম্পর্কের শ্রোতা বন্ধু আপনার অবগত করাছু। আজ সকাল 7:25 শুনবে কার্যক্রম পুরাতনীতে ওড়িশা গীত ছাদ উচ্চু। সকাল 7:40 বিচার করব কার্যক্রম রাগমঞ্জরী সুগম সঙ্গীতের বিশেষ কার্যক্রম রাগমঞ্জরী। সকাল 8:30 প্রভু শ্রী জগন্নাথ রথযাত্রা উপেক্ষে আমার বিশেষ কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী শুনবে সকাল 8:30। সুগম সঙ্গীত প্রচার করব সকাল 8:45। সকাল 9টায় প্রচার করব বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর। কার্যক্রম গীতাঞ্জলি শুনবে কিছু ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীত দিন 10টায়। দিন 11টায় প্রচার করব ওড়িয়া লোকগীত। মহিলা মহল কার্যক্রম রয়েছে দিন 11:30। দিন 12টায় পুঁথরে শুনবে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর। এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ প্রচার করব অপরাহ্ন 5টায়। রামচন্দ্র সাহু এবং সাথীঙ্ক দ্বারা পরিবেশিত রাধা প্রেমলীলার নবম ভাগ প্রচার করব আজির নাট্যধারে অপরাহ্ন 5:30। সন্ধ্যা 6:15 শুনবে সন্থ তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 98তম ভাগ। কার্যক্রম

ডিজিটাল সৃজনকর্তা চিহ্নট ও প্রোৎসাহন উদ্দেশ্যে কেন্দ্র সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় গতকাল জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ পাইলট পর্যায়ে আরম্ভ করেছে। ওয়েবস ওটিটি অন্তর্গত মাই ওয়েবস প্ল্যাটফর্মে নির্মিত এই চ্যালেঞ্জ নাগরিকমানকু সেমানক জিল্লার অনন্য কাহিনী এবং সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত করুথিবা ক্ষুদ্র ভিডিও তৈরি করিবাকু মন্ত্রণালয় আমন্ত্রণ করেছে। অংশগ্রহণকারী মানে আসন্তা মাস 1 তারিখরু 31 তারিখ পর্যন্ত এই প্ল্যাটফর্ম মাধ্যমে 1-3 মিনিটর ভিডিও দাখল করিপারিবে। এই পদক্ষেপ দেশব্যাপী কার্যকারী হেবাকু থিবা বেলে পাইলট পর্যায়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদ্রা ও নগর হাবেলি, দামন ডিউ, গোয়া এবং লদাখ অন্তর্ভুক্ত করা যাইছে। চাইনা ওপন ব্যাডমিন্টন টুর্নামেন্টর মহিলা সিঙ্গলস বর্গরে পিভি সিন্ধু আজ উন্নতি হুদাঙ্কু ভেটিবে। সেইভাবে পুরুষ সিঙ্গলস বর্গরে লক্ষ্য সেন নিজের অভিযান আরম্ভ করবে। আয়ুষ সেটি এই বর্গরে আলভি ফারাহাঙ্কু ভেটিবে। পুরুষ ডবলস বর্গরে এমা অর্জুন ও হরিহরন আমসা করুণ, মিক্সড ডবলস বর্গরে রোহন কাপুর ও রুদ্ভিকা সিবান গার্ডে এবং তানিশা ক্রাস্ট ও ধ্রুব কপিলাঙ্কু যোড়ি আজঠারু নিজ নিজের অভিযান আরম্ভ করবে। মুখ্য সম্বাদগুড়ি পুনিথরে নিট এবং এ সম্পর্কিত সমস্ত প্রসঙ্গ উপরে সংসদের আলোচনা করিবা লাগি সরকার প্রস্তুত থিবা কহিল কেন্দ্রমন্ত্রী জিতেন্দ্র সিং। ভারত উত্তর মাসিডোনি মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অধিক সুদৃঢ় করা উপরে রাষ্ট্রপতি গুরুত্ব আরোপ। ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠক আজঠার আরম্ভ হচ্ছে চণ্ডীগড়ে। আসিয়ান বৈদেশিক মন্ত্রীস্তরীয় বৈঠকে যোগ দেওয়া লাগে আজঠার ফিলিপাইন্স গস্তরে যাবে ডক্টর এস জয়শঙ্কর। এবং প্রধানমন্ত্রী জনধন যোজনায় চলিত মাস 1 তারিখ সুদ্ধা 58,63,00,000 অ্যাকাউন্ট খোলা যাই রাজ্যসভার সরকার সূচনা সম্বাদ শেষ হওয়া।

শ্রোতা বন্ধু কার্যক্রম শুনিলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সকাল 7:25 প্রচার করুছু কার্যক্রম পুরাতনী শুনিবা কিছু ওড়িশি গীত ছান্দ চম্পু পুরাতন রচনার গোপাকৃষ্ণ রচনার আরম্ভ করা এই কার্যক্রম শ্যামামণি দেবী কণ্ঠে গাইছেন ওড়িশি গীত।

0: কণ্ঠশিল্পী সঙ্গীতা গোসাইঙ্ক কণ্ঠরে কার্যক্রমের পরবর্তী গীত শুনিব রাগ পুরিয়া ধনুষ উপর আধারিত এই গীত।
1: ইন পলো কি মজবুত নি হ্যায় চেটিনাড সিমেন্ট কা ম্যাক্স গ্রেড সিমেন্ট 64 সাল কি বুনিয়াদ কে সাথ চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস ফর ইয়োর
2: হর ঘর মে কই কাহানি হোতি হ্যায় কুছ পুরানি ইয়াদেন কুছ নয়ে লমহে হর দিবার হর কোনা দাস্তান বয়ান করতা হ্যায়
1: অর ইন পলো কি মজবুত নিভ হ্যায় চেটিনাড সিমেন্ট কা ম্যাক্স গ্রেড সিমেন্ট 64 সালো কি বুনিয়াদ কে সাথ চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস ফর ইয়োর হোম।

0: আরে কোন বুঝিলো
1: কোন
0: এ যে পুরী ক্ষেত্র রে জগন্নাথ মহাপ্রভু বিরাজমান করিছন্তি
1: আচ্ছা
0: তাহাঙ্কর জনে ভক্ত পুরাজা পুরুষোত্তম দেউ
1: হ হ
0: সে পুরুষোত্তম দেউঙ্কু দিনে কাঞ্চি রাজা দেখি
1: আচ্ছা
0: পুরুষোত্তম দেউঙ্কর সৌন্দর্যপণ গুণ গৌরব এসব দেখি
1: আহা
0: কাঞ্চি রাজা মনে বিচার করলে মোর গোটিয়ে বলি ঝিও অছি পদ্মাবতী
1: আচ্ছা
0: এ পদ্মাবতী কি পুরী রাজাঙ্ক হস্তরে অর্পণ করিবি
1: ঠিক
0: এপরি বিচার করি পুরী রাজাঙ্ক নিকটে কাঞ্চি রাজা পৌঁছি পুরী রাজাঙ্ক কহিলে হে রাজা
1: আচ্ছা
0: মোর গোটিয়ে বলি ঝিও পদ্মাবতী অছি সে পদ্মাবতী কি আপনাঙ্ক হস্তরে মো অর্পণ করিবি
1: আচ্ছা
0: আপন মতে মনায় করনি
1: আহা
0: কাঞ্চি রাজাঙ্ক কথা শুনি পুরী রাজা স্বীকার করলে সেই দিন ঠারু
1: আচ্ছা
0: শ্বশুর জামাতা উভয় সম্বন্ধকু স্থাপিলে
1: আচ্ছা
0: কাঞ্চি রাজা কাঞ্চিকটকরে পৌঁছিলে পুরী রাজা পুরী ক্ষেত্রে পৌঁছিলে দিন করে প্রভুঙ্কর রথযাত্রা আসিলা
1: আচ্ছা
0: রথযাত্রা চালিছি এ রথযাত্রা দেখিবা পাই
1: আচ্ছা
0: কাঞ্চি রাজা আনন্দ মনরে আসি পুরী ক্ষেত্রে পৌঁছন্তি এ পুরী রাজা কোন কছন্তি বুঝিছু না
1: কোন
0: এ সময় গজপতি

আমরা শিশুর লং ইনফেকশনর সুরক্ষা দৌছি। শিশুর ওরালি পাটিরে রোটা টিকা দেওয়া হচ্ছে, যেটা কি রোটা ভাইরাস তাকে ডায়রিয়ার সুরক্ষা করুছি। এত সহিত ওপিভি দুই বন্ধা তার পাটিরে দেওয়া হচ্ছে, যেটা কি তাকে পোলিও গুরু রক্ষা করুছি। এত সহিত আইপিভি র স্কিন রে দুইটা লেয়ার স্কিন তলে দিয়ে পিলাকে ইনাক্টিভ পোলিও পোলিও রোগ সুরক্ষা দেওয়া হচ্ছে। এত সহিত পিসিভি টিকা মধ্য শিশুকে দেওয়া হচ্ছে, তাকে ইনফেকশন অফ ব্রেইন ইনফেকশন অফ স্পাইনাল কর্ড তাকে সুরক্ষা দেওয়া প্রতিষেধক ভাবে কার্য করুছি। শিশুকে দুই মাস সাথে পূর্ণ ভাবে মেন্টাফালিন দিয়া হচ্ছে। তারপরে আমার থার্ড ডোজ যেটা কি তিন মাস অধে শিশু কমপ্লিট হল পরে পেন্টাভ্যালিন সে পাঁচটা টিকা মিশিকি যে সমষ্টি আছে সে দেওয়া হচ্ছে, প্লস রোগটা প্লস ওপিভি প্লস আইপিভি অ্যান্ড পিএসসিভি দেওয়া হচ্ছে। ন মাস পূর্ণ হওয়ার পরে এমআর যেটা কি মিজলস রুবেলা, মিজলস মানে মিলমিলা রোগ তাকে সুরক্ষা দেওয়া, রুবেলা মানে মস্তিষ্ক জ্বরর তাকে সুরক্ষা দেওয়া। এমআর র ফার্স্ট ডোজটা ন মাস কমপ্লিট হয়েকি দশ মাস চাললে আমার দেওয়া হচ্ছে। এত সহিত ভিটামিন এ সলিউশন আমার দেওয়া হচ্ছে 1 ml, যেটা কি ভিটামিন এ সলিউশনটা তাকে অন্ধত্ব দূর করিবার সাহায্য করুছি, আর তার রোগ প্রতিরোধ শক্তিটা বড়ছি। ভিটামিন এ সলিউশনটা আমার ফার্স্ট ডোজ 9 মাস কমপ্লিট হলে পরে আরম্ভ হলা, আমার বর্ষক দুই থর এই ভিটামিন এ সলিউশনটা প্রতি 6 মাস অন্তরে শিশু খাইব। যেমনি 5 বর্ষ 11 মাস পূর্ণ হলা বেলা শিশু 9টা ডোজ ভিটামিন এ সলিউশনর পাইসাইব। হচ্ছে 16-24 মাস ভিতরে এমআর র সেকেন্ড ডোজটা পাইব। এমআর র মিজিলস রুবেলার সেকেন্ড ডোজ পাইলা, তার সহিত ভিটামিন এ সলিউশন মধ্য পাইলা। এরপরে শিশুটি যেত 5 বর্ষ কমপ্লিট হচ্ছে,

শুণতু আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রস্তুত উজ্জ্বল আমাদেশ প্রযোজনা সিদ্ধার্থ শঙ্কর মহারণা উপস্থাপনা সুকান্তি মহান্তি।

শ্রোতা বন্ধু নমস্কার। আমার দেহকু সুস্থ ও নিরোগ রাখিবা পাই খাদ্যর যেপরি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক সেইপরি নিজে সুস্থ হয়ে নিরাময় জীবনযাপন করিবা পাই সুস্থ ও স্বচ্ছ পরিবেশর মধ্য আবশ্যক রয়েছে। তেবে সফা সুতরা এবং সুস্থ পরিবেশকু আমি সাধারণত স্বচ্ছতা বলে কই থাও। এই পরিপ্রেক্ষীরে আজির আমার কার্যক্রম উজ্জ্বল আম দেশ।

মেগাহর্স যোগে সময় ষ্টুডিও ঘরে রাতে 7টা আসন্তু শুনিবা ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথমে গীতটিকে গাইছেন্তি অভিজিৎ মজুমদার এবং নিবেদিতা শরৎ নায়কক সঙ্গীত নির্দেশনা পঞ্চানন নায়কঙ্ক রচনার কথাচিত্র দুইটি হৃদয়।

0: সূত্র মধ্যে মহাজাঙ্ক করি শুনিবাকু অবধান মহিম হে মহু হরি বল হরি বল
1: বড় ভাই
0: মহিমা
1: হে চাহু হে চাহু প্রভু জগন্নাথ লাগি বড়ি সেই ফুলমাড়ি খসি পড়া আর সেই ছড়া মাড়টি
0: সঙ্গে সঙ্গে ঘেনে আসছি মহিমা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
2: অপূর্ব জগন্নাথ মঙ্গল আরতি আজ অপূর্ব
0: এই ঘৃণা করতু মহিমা ছামুক কণ্ঠে এ মালারি অপূর্ব শোভা ধারণ করুদি ছামু ধন্য ধন্য সে মালাকার জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি বল হরি হরি বল হরি বল
1: অপূর্ব সুগন্ধ হে মালার প্রভু শরণ পঞ্জর মহাবাহু ভক্তর মনোরথ পূর্ণ কর প্রভু ভক্তর মনোরথ পূর্ণ কর জয় জগন্নাথ জয় জগন্নাথ
3: শ্রী শ্রী শ্রী গজপতি মহারাজা পুরুষোত্তম দেব শ্রী নরকু বাউডা বিজয়।